0: দূষিত পাইন পিবে বইলে রোগ বেমার লাগবার সম্ভাবনা রহবা এ সেতির লাগি ভল নির্মল পাইন র ব্যবস্থা গুটি করবাকে পড়বা কুকুরা মনকে নির্মল পাইন দেবার লাগি ভিনে ভিনে প্রকার পানি পাত্র আমি ব্যবহার করি পারমা এ এক লিটিয়া ডবা নে হেলে গোটে আলুমিনিয়াম থালি নে হেলে গোটে স্টিল থালি কে আমি পাইন রখবার পাত্র হিপাশে ব্যবহার করি পারমা এক লিটিয়া ডবা কে উপর ভাগ কে খুলি দেবাকে পড়বা এ খোলা মোহর ঠিক 2 সেমিটর উপরে সামনা সুমনি দুইটা কোণা করবা পড়বা সে 4 সেমিটর উঁচা আর ফেন থিবার থালির গোলের ডবার গোলের ঠানু 5 সেমিটর অধিকা রহিছি এ তার পছে ডবাকে পাইন ভর্তি করি দেবাকে পড়বা এ সে থালিকে ডবা উপরে ঢাকি দেমা থালিকে ডেবা হাতর পাপুলিনে আর ডবার তল ভাগকে ভুঞ্জা হাতর পাপুলিনে ধরি করি উল্টাবাকে পড়বা এ এন্তা কর্মা বইলে ডবা ঠানু থালিকে ধীরে ধীরে অলপ অলপ পাইন ঝরবার আরম্ভ হেবা আর ডবার মুহুর ঠিক কোণার উচ্চতা পথকে পাইন রহি পারবা কুকুরা মনে সেনু পাইন পিবার আরম কলে পাইন ধীরে ধীরে ডোবানু ঝরি ঝরি থালি ভিতরে সবুবেলকে রহবা এ তো চাষী দাদা মনে এবে কথা আসুছে ই ব্রুডর ব্যবস্থা কেন হিপাশে করবাকে পড়বা ই কথা গোটে বি আমকে নিহাতি জানবাকে পড়বা এ কুকুরা চিয়া মানে অন্ডানু বাহারি গলা পছে 4-5 সপ্তাহ বয়স পথকে অধিকা উত্তাপ আবশ্যক করিথিসন ই সময়ানে ব্রুডর সাহায্য নি করি আমকে কুকুরা ছুয়া মনকে উত্তাপর ব্যবস্থা গোটে করবাকে পড়বা এ হেন্তা তো দেখমা বইলে বজারে ভিনে ভিনে প্রকার ব্রুডর বি মিলুছে এ গোটে কুকুরা চিয়া লাগি 50-60 বর্গ ইঞ্চ ব্রুডর তলি জায়গা দরকার হিথিসি এ ব্রুডর আকার কি নি করি কেতে চিয়া সে পাখে রহবে সেই পাশে সে ব্রুডর সে ব্রুডিং করবারটাকে স্থির করা যাইছি এ ভিনে ভিনে প্রকার আর ভিনে ভিনে আকৃতির ব্রুডর বজারে আমি পাইপারমা যেনতা কি ছতা আকৃতির ব্রুডর বেটেরি ব্রুডর ইসবু দস্তানে তৈরি হিথিসি এ আজিকালি স্বয়ংচালিত ব্রুডর বি বজারকে আসিগলা না যেটাকে কি নিজকে নিজ চালবা আর উত্তাপ বি যোগাবা
1: চাষের কথা শুনুলে আকাশবাণী ভবানী পাটনা প্রচার করুছু ধারাবাহিক নাটক আদিগাথা রচনা ও বসঙ্কর পণ্ডা প্রযোজনা মানভঞ্জন হোতা।

0: করুণার মমতার অঞ্চল সে পাতি দিয়েছেন জগতর কল্যাণ পাই সেইপাই আজ লক্ষ লক্ষ ভক্ত গভীর বিশ্বাস নেই ভারতর কোণ অনুকোণর ধাই আসছেন গঞ্জামর আরাধ্য দেবী এই তারাতারিণী পীঠক এই হচ্ছে মাঙ্ক করুণার মহিমা তাহাই হচ্ছে তাঁকর মমতার আশীর্বাদ আসন্তু মা তারাতারিণীকে প্রার্থনা করিবা সমাজের মঙ্গল পাই সর্ববাধা প্রশমনং ত্রৈক্য সাক্ষীশ্বরী এবমেবং ত্বয় কার্যং মস্মত বৈরী বিনাশনম মস্মত বৈরী বিনাশনম ওং শান্তি ওং শান্তি ওং শান্তি।
1: শেষ হেলা রাজ্যস্তরীয় প্রসারণরে পীঠ পরিক্রমা। আজির বিষয় থিলা কৃপাময়ী মা তারাতারিণী। কার্যক্রমটি
2: এতবেল যাই কার্যক্রমের লোকের প্রচার কলু আকাশবাণী দিল্লি ও আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী ভবানী পাটনা বর্তমান শুণন্তু কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ কৃত মহাকাব্য বৈদেহিস বিলাসর সঙ্গীতাত্মক পরিবেশন প্রযোজনা করেছেন প্রসেনজিৎ মহান্তি ও ডক্টর শান্তনু কুমার রথ।

0: আকাশ পাণিরে বিজ্ঞাপন কম খরচরে সারা রাজ্যরে খেলে গুঞ্জরণ।
1: আকাশবাণী ভবানীপাটনা, বর্তমান সময় দিন গোটায় বাজে কোড়িয়ে মিনিট। প্রচার করুছ সঙ্গীতর ভিন্ন ভিন্ন স্বাদকু নিয়ে কার্যক্রম বিচিত্রা। বিচিত্রা কার্যক্রমে প্রথমে শুণবা ওড়িশী শিল্পী প্রমোদ কুমার পরিডাঙ্ক কণ্ঠরে বনমালীঙ্ক রচনা।

বইলা ছিড় রে, আরে নখে সল সল দিহে যেতে বল, আর তার পছে ডেগু বুয়াগো বলি মোর কাঁই চমালি। বাবা ভকুয়া লেখান কান কে দেখছ।

বয়লা জলদি ছেড়ো রে, আরে সহনাই বাজা ছুই দে রাজা, আর কেড়ে তুড়ে ফুকু বীর কাহালি মোর কাই চমালি নিশ হয়ে গেল কাহে বজ।

0: যুগে দাদা জোহার জোহার জোহার জোহার জোহার জোহার
1: জোহার রে মকারু জোহার জোহার জোহার বাবু মকারু
0: হ্যাঁ দাদা
1: তুই বনে বনে দিন আমার বৈঠক কে আইসু
0: হ্যাঁ
1: আজ গুলো ভাল দিন তুই জানিছু কিনি
0: কাই দিন দাদা
1: কাই দিন বেলে
0: হ্যাঁ
1: উৎকলমণি গোপবন্ধু
0: হ্যাঁ
1: তাঙ্কর আজি জন্ম জয়ন্তী
0: দাদা যে কইতিলে মিশু মোর দেহ এ দেশ মাটি রে দেশবাসী চালি জানতু পিঠি রে
1: হ্যাঁ
0: হ্যাঁ ঠিক মনে পকাই দেলু
1: সোর পাইলু তো
0: হই হই হই হই
1: কেড়ে সুন্দর কথা গোটে কইথিলে
0: হই
1: নিজকে সে বলিদান দি করি
0: হই
1: কেনতা করে আমার রাজ্য আগকে যৌ
0: হই
1: হেলা
0: হই হই
1: সে কথা সব বলে ভাবুথিলে
0: ভাবুথিলে
1: আমার যেন উৎকলমণি গোপবন্ধু দাস
0: হই
1: 1877 মসিয়া
0: হই
1: পুরী জেলার
0: হই
1: সোয়ান্ড গ্রামরে জন্মগ্রহণ করিথিলে
0: করিথিলে
1: তো তাকর লাগি
0: হই
1: আজি
0: হই
1: অক্টোবর মাসর 9 তারিখ নে
0: হই
1: জন্ম জয়ন্তী পালন করুচু
0: করুচু
1: হ্যাঁ
0: যে দাদা সেবা কার্য থিলা তাকর মুখ্য
1: মুখ্য
0: হই যে গুটে কথা দাদা তুই নিজর গাগর পান মনে থিলা তো সেবা কার্য করবু
1: সত কথা কইলু
0: মাতর আজি কালি দেখ যে নাড়ে যিবু আমার দাদা মনে বহেন মনে গলা যাহা গলা বল সে বলছো হাত কে এন্তা এন্তা ঘষি দৌছন আর কাঁটা টিকে টুনে ঝপাই দৌছন
1: বাবুরে
0: হ্যাঁ
1: ই যেন খৈনি হেলা
0: হই
1: ই ভাং হেলা
0: হই
1: ই সব যেন জিনিস মনে ব্যবহার করুছন ইতার দ্বারা কানা হুচি কইবি কি
0: কাঁটা হেলা দাদা
1: দেখ পয়সা তো সরুছে
0: হই
1: তার সঙ্গে সঙ্গে গাগর ফুনি নসি যাউছে
0: নসি যাউছে মদ পানি নুয়ে ছুটিয়া নিচা জনা পড়ে নাই
1: টানে পয়সা
0: টানে পয়সা দাদা ধন হানি মান হানি শেষকে প্রাণ হানি হ্যাঁ
1: দেখ রে বাবু
0: হই
1: এবে দেখ গুটে যেন মানে খৈনি খৌচন পুড়িয়া খৌচন
0: হই
1: কি যেন কাঁ কাঁ মানে মিলুছে সেটা মানে খৌচন
0: হই
1: হেতার দ্বারা কারণ ক্যান্সার ভলিয়া মারাত্মক রোগ মানে হচ্ছে
0: হচ্ছে দাদা
1: হেলা
0: হই
1: জিভ কটে হচ্ছে কি কটে হচ্ছে
0: হই
1: আচ্ছা ঘরের পয়সা তো সরলা
0: সরলা
1: হেলা
0: হই
1: তার সঙ্গে সঙ্গে জীবন ফুনি রয়েবার নেই না
0: দাদা যে তো মরি গলা গলা ই জঞ্জাল যে লমেইছে সে যেন মানে রয়েলে হে মনে কেনতা করবে ক
1: সত কথা কইলু
0: তো হেদির কাজে দাদা হে কাদকে সম্ভু কায় কাজে গুড়িকে ধুইবু কায়
1: কায় করি
0: হই
1: তো আমি কার্যক্রম মাধ্যমরে
0: হই
1: আজির পরা দিনে
0: হই
1: হেলা সবকে অনুরোধ করু বলনু
0: হই
1: খালি খৈনি কি পুড়িয়া নেইছি
0: নাইছে নাইছে
1: কি ভাং নেইছে
0: নাইছে
1: কেনসি বি নিশাদ্রব্য ব্যবহার নে করবা কথা
0: নাই করবা কথা
1: হ্যাঁ
0: হই
1: ইটা দ্বারা কানা হুচে
0: হই
1: নিজের পয়সা সরুচে পারিবারিক অশান্তি হুচে
0: হই
1: আর ভবিষ্যতরে তোমার পিলা ছুয়া মানে বি হইরাণ হউছ
0: হউছন দাদা আজকে গড়ে কথা বুঝা

0: আপনার 4800 রিওয়ার্ড পয়েন্টস আজি হি এক্সপায়ার হই যাব এবে রিডিম করে নিয়ন্তু
1: আরে ওয়া মোর এতে পয়েন্টস কেমিতি আসলা
2: বাস এমটি পচারন্তু ওয়াই রিওয়ার্ড পয়েন্ট র নারে আসিতিবা কোনসি অজনা লিংক রে ক্লিক করিবা পূর্বরু টিকে ভাবন্তু গটিয়ে ওয়াই আপনাকু ঠকেইরু বঞ্চাই পারে সবুবেলে পচারন্তু WHY কহুচন্তি SBI র ক্যাপ্টেন ওয়াই আপনকর সাইবার রক্ষক
3: গীত গজল ক্রমে আপনি শুনছেন কতগুলি গীত এথর নিজ রচনা পাই কণ্ঠদান করেছেন মনিকা।